0: এইচবি গ্লিসারিন সাবান ত্বকে আনে রেশমের কোমলতা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
2: উৎসবে বা অনুষ্ঠানে কিংবা কোনো আড্ডাতে কুড়মুড়িয়ে মুচমুচিয়ে ডাটা পাপড় মন করে।
3: কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেড এর ডাটা গুঁড়ো মশলা নিয়ে এলো ডাটা পাপড়, আজই নিয়ে আসুন।
4: ঐতিহ্য যা কখনো বদলায় না, প্রতি প্রজন্মের বিশ্বাস কুকুমনি সিঁদুর ও আলতা, 50 বছর ধরে বাংলার ঘরে ঘরে।
5: শান্তিনিকেতনে এক মনোরম পরিবেশে স্কলার্স গুরুকুল শিক্ষানিকেতন, ইংলিশ মিডিয়াম স্কুল, CBSE বোর্ড, প্রি নার্সারি থেকে 11 পর্যন্ত ভর্তি চলছে।
6: এই মিষ্টি মধুর গন্ধে মন আবেশ বিভোর সারা দিন। জেসমিন
0: গ্লিসারিন সাবান ত্বকে আনে রেশমের কোমলতা।
1: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
7: কণ্ঠসঙ্গীতে বিমল ভূষণ, মানবেন্দ্র মুখোপাধ্যায়, দ্বিজেন মুখোপাধ্যায়, তরুণ বন্দ্যোপাধ্যায়, শৈলেন মুখোপাধ্যায়, ধীরেন বসু, অরুণ কৃষ্ণ ঘোষ, রবীন বন্দ্যোপাধ্যায়, গীতা মুখোপাধ্যায়, শিপ্রা বসু, আরতি মুখোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, সুমিত্রা সেন, উৎপলা সেন, সুপ্রীতি ঘোষ ও সন্ধ্যা মুখোপাধ্যায়। যন্ত্রসঙ্গীতে অবনী রায়চৌধুরী, দুলাল সেন, মন্টু দে, মঙ্গলচন্দ্র দাস, অমলেশ চট্টোপাধ্যায়, মদন শেঠ, রবি রায়চৌধুরী, অজিত বন্দ্যোপাধ্যায়, মণি চট্টোপাধ্যায়, NC বড়াল, নির্মল বিশ্বাস, রাধাকান্ত নন্দী, দীনেশচন্দ্র চন্দ্র, উৎপল দে, অমর দত্ত, রবীন গঙ্গোপাধ্যায়, অ্যান্টো মেনেজিস, SK মিত্র, বুলবুল বড়াল, দুর্গা বড়াল, শৈলেশ্বর চট্টোপাধ্যায়, অলোকনাথ দে, আলী আহমেদ হোসেন, অনিল বন্দ্যোপাধ্যায়, গোপীনাথ ভট্টাচার্য, শৈলেন দাস, সত্য মজুমদার, ভোলানাথ সাহা, শিশির শোভন ভট্টাচার্য, শ্যামল বসু, ফণীভূষণ ভট্টাচার্য, শ্যামচাঁদ সেন, বিবেকেন্দ্র দেবরায়, রবীন জর্জ, গোপাল বন্দ্যোপাধ্যায়, ডমরুপানি ভট্টাচার্য, বেঞ্জামিন গোমস, রবি সেন ও সমরেন্দ্র শিকদার। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: Why? आपको फ्रॉड से बचाए
1: हमेशा पूछो WHY Why? कहता है कैप्टन Y ऑफ SBI
0: आपका साइबर रक्षक
2: ডেঙ্গির ব্যাপারে সতর্ক থাকুন ডেঙ্গি থেকে বাঁচুন
3: কিভাবে বুঝবো যে ডেঙ্গি হয়েছে
2: ডেঙ্গিতে জ্বর হয় সঙ্গে মাথার যন্ত্রণা গা হাত পায়ে ব্যথা জ্বর হলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে রক্ত পরীক্ষা করান
3: বাড়িতে কিভাবে ডেঙ্গির উপশম সম্ভব
2: বাড়িতেই বিশ্রামে থাকতে হবে গা মাথা বারবার ভেজাতে হবে এমনিতে যতটা জল খান তার থেকে দিনে এক লিটার বেশি করে জল ও অন্যান্য তরল খাবেন জ্বর ও ব্যথার ওষুধ হিসেবে শুধুমাত্র প্যারাসিটামল খান অসুখের প্রথম পাঁচ দিন মশারির মধ্যে থাকুন যাতে মশা কামড়ে ভাইরাস না ছড়ায় এইভাবে বাড়িতেই ডেঙ্গির চিকিৎসা সম্ভব কিন্তু বাড়াবাড়ি হলে চিকিৎসকের পরামর্শ নিন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত

0: মশাবাহিত রোগ।
1: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
0: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
1: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
0: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো, আহা শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।
3: वनटोका फोर चलचित्रबाट यो गीत सोनु निगम अनि अर्का याग्निकको स्वरमा, गीतमा बोल महबुबको छ अनि धुन रहेको छ यार रामानको।

0: বিলটা এত কম?
1: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুখ বিজলি যোজনায়।
0: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
1: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
0: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
1: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
2: सैम सर, अब यस चलचित्रबाट सुन्नुहोस् कार्यक्रमको अन्तिम गीत जोडिएको छ अलका याग्निक अनि उदित नारायणको स्वरमा। गीतमा बोल नीरजको अनि धुन जतिन ललितको रहेको छ।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। দিল্লির যন্তর মন্তরের সিজেপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নির্বাচনী তালিকায় নাম বাদ দেওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। আজ মহালয়া। আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুরমর্দিনী স্তোত্রপাঠ ও সুরমূর্ছনায় মেতেছে বাঙালি। অবসান হয়েছে পিতৃপক্ষের। রাজ্যের বিভিন্ন নদ নদী জলাশয়ে ভোর থেকেই চলছে তর্পণ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করেছে। বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার ডিজেল ক্রয় ও আমদানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। রুশ রাষ্ট্রপতি জানিয়েছেন এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক ক্ষেত্রে অর্থনীতি চাঙ্গা হবে। ওয়ার্ল্ড বোলস চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করে ইতিহাস করেছেন পুতুল সোনোয়াল। আসছে বিস্তারিত খবরে। দিল্লির যন্তর মন্তরের সিজেপির আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। নতুন দিল্লিতে গতকাল সাংবাদিকদের দিল্লি পুলিশের যুগ্ম কমিশনার নূপুর প্রসাদ বলেন, যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি করতে হলে কমপক্ষে 10 দিন আগে আবেদনপত্র জমা দিতে হয়। সিজেপিকে এই বিক্ষোভ আন্দোলনের জন্য আগে অনুমতি দেওয়া হলেও সে সংক্রান্ত নির্দেশিকা তারা মানেনি।
1: 7 তারিখ কো ইনহোনে এক অ্যাপ্লিকেশন দিয়া থা নই দিল্লি ডিস্ট্রিক্ট মে জিসমে উনহোনে এক ইন্টিমেশন দিয়া হ্যা কি ও 10 তারিখ কো প্রদর্শন করনে আ রহে হ্যা অ্যাকাউন্টেবিলিটি অফ সিইসি কে রিগার্ডিং। ইস ইন্টিমেশন পর গৌর কিয়া গয়া অর ইসকো কনসিডার করতে হুয়ে আগে দেখা গয়া কি নহি ইয়ে বহুত হি কম সময় মে পহলে তো প্রাপ্ত হুয়া হ্যা জো হামারি লেট ডাউন গাইডলাইন্স হ্যা কি হমে ধরনা কে 10 দিন পহলে সে ইয়ে চাহিয়ে হোতা হ্যা অর ও নহি থা।
0: ইতিমধ্যে জনগণের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায়

জাতীয় ন্যায় সংহিতার 163 ধারা ওই এলাকায় বলবৎ করা হয়েছে। এদিকে নিরাপত্তার স্বার্থে রাজধানী দিল্লি জুড়ে জোরদার করা হয়েছে সুরক্ষা ব্যবস্থা। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে আজ সন্ধে 6টা পর্যন্ত 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ থাকবে। সুরক্ষা সংস্থাগুলি পরিস্থিতি পর্যালোচনা করার পর এই বিষয়ে পরবর্তী নির্দেশ জারি করবে। পাশাপাশি দিল্লিতে সারাইকালে খাঁ থেকে নিউ অশোকনগর স্টেশনের মধ্যে নব ভারত ট্রেন চলাচল আজ রাত 10টা পর্যন্ত বন্ধ থাকছে। রাজধানী দিল্লিতে কাকরোজ জনতা পার্টির বিক্ষোভ আন্দোলনের প্রেক্ষিতে দিল্লি মেট্রো এবং রেল চলাচল যাতে সম্পূর্ণ বন্ধ না করা হয় তার জন্য কেন্দ্র এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। নির্বাচনী তালিকায় নাম বাদ দেওয়ার বিষয়ে ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট সীমা বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের নতুন নির্দেশিকা অনুযায়ী দাবি ও আপত্তি জানানোর সময়সীমায় কোনো ব্যক্তি সর্বাধিক 10টি ফর্ম 7 জমা দিতে পারেন। অন্যদিকে ভোটার তালিকায় নিরবচ্ছিন্ন সংশোধন প্রক্রিয়া চলাকালীন প্রতি মাসে সর্বাধিক 5টি ফর্ম 7 জমা দেওয়া যাবে। এ বিষয়ে কেন্দ্র ও রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্য নির্বাচনী আধিকারিকদের চিঠি পাঠিয়েছে কমিশন। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফর্ম 7 জমা দেওয়ার ক্ষেত্রে এই সীমা কার্যকর হবে। ব্যক্তিগতভাবে বিপুল সংখ্যায় আপত্তি পেশের প্রবণতা রুখতেই এই সিদ্ধান্ত। আজ মহালয়া। আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনী স্তোত্রপাঠ ও সুরমূর্ছনায় পিতৃপক্ষের অবসান ঘটিয়ে মিতেছে বাঙালি।

0: বাণী কুমার রচিত পঙ্কজ কুমার মল্লিকের সঙ্গীত পরিচালনায় বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের গ্রন্থনা ও স্তোত্র পাঠ আজও চিরন্তন আবেগ ও বাঙালি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে চলেছে। রাজ্যের বিভিন্ন নদ নদী জলাশয়ে ভোর থেকেই চলছে তর্পণ। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করেছে, মোতায়েন রয়েছে কেন্দ্র ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনী। এদিকে দুর্গোৎসব উপলক্ষে বিকেলে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একটি প্রতিবেদন,
1: মহালয়ার পূর্ণ লগ্নে দেবী পক্ষকে স্বাগত জানাতে আজ উৎসবের আবহে সেজে উঠেছে কলকাতার রেড রোড। করে তোলা হয়েছে রাজ্যের ১২টি জেলার লোক সংস্কৃতি, হস্তশিল্প ও ঐতিহ্য তুলে ধরার বিশেষ প্রদর্শনী। বিভিন্ন জেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে ছৌ, বাউল, ধামসা বাদল, ঢাক সহ নানা লোক সংস্কৃতির অনুষ্ঠান। এরপর রেড রোড থেকে খোলা জিপে ইডেন গার্ডেনের উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত হবে উদ্বোধনী চোখ ধাঁধানো অনুষ্ঠান। সেখানে থাকছে ত্রিমাত্রিক প্রজেকশন ম্যাপিং, লেজার শো, আতশবাজি এবং সাংস্কৃতিক পরিবেশনা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: দুর্গাপূজার আগে শহর ও জেলার সমস্ত পুর এলাকা পরিচ্ছন্ন, আলোকিত, নিরাপদ রাখতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একগুচ্ছ নির্দেশিকা দিয়েছেন। নগরোন্নয়ন ও পুর দপ্তরের পর্যালোচনা বৈঠকে গতকাল রাস্তা মেরামত থেকে ডেঙ্গি প্রতিরোধ, গঙ্গার ঘাটে নিরাপত্তা, কর্মীদের বেতন ও পুজোর প্রস্তুতি সব দিক খতিয়ে দেখা হয়। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন যুক্তরাষ্ট্র 2027 সালের 7 এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল ক্রয় ও আমদানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। গত রাতে মার্কিন অর্থ দপ্তর জানিয়েছে রাশিয়ার ডিজেল বিক্রি, পরিবহন ও আমদানির সঙ্গে যুক্ত লেনদেনের ক্ষেত্রে এই ছাড় দেওয়া হয়েছে। বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে টান পড়ার কারণে ডিজেলের দাম দ্রুত বাড়ছিল। হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প জানান রাশিয়া দ্রুত 3 লক্ষ টনের বেশি ডিজেল সরবরাহ করবে, এরপর নভেম্বরে আরো 5 লক্ষ টন এবং পরবর্তীতে অন্তত 10 লক্ষ টন ডিজেল পাঠাবে তারা।
2: I think you heard about the oil deal with Russia. That is a big deal. That is massive amounts of oil coming into our country. And I want to thank President Putin, to be honest with you. We have massive amounts of oil being coming into our country, and it's diesel, which is what we want. So
0: অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন স্থায়ী চুক্তি ছাড়া রাশিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুললে তা যুদ্ধকে আরো দীর্ঘায়িত করবে। এদিকে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়ার তেল ও পেট্রোপণ্য মার্কিন যুক্তরাষ্ট্র সহ

0: আন্তর্জাতিক বাজারে সরবরাহের প্রস্তাব বিশ্ব অর্থনীতির উপর ইতিবাচক প্রভাব ফেলতে পারে। গতকাল মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলার পর পুতিন এই মন্তব্য করেন। দুই নেতার আলোচনায় জ্বালানি সরবরাহ, ইউক্রেন সংঘাত এবং ইরানের বর্তমান পরিস্থিতি উঠে আসে। রাশিয়ার বিদেশ মন্ত্রক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে তেল ও পেট্রোপণ্য সরবরাহের বিষয়ে মস্কোর প্রস্তুতির কথা পুতিন পুনর্ব্যক্ত করেছেন। সংযুক্ত আরব আমিরশাহী সাহায্য উপকূলে পানামার একটি অপরিশোধিত তেল ট্যাঙ্কারের ড্রোন হামলার ঘটনায় জাহাজে থাকা ২২ জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য জানিয়েছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী সোনোয়াল বলেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ২২ জন ভারতীয় কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কর্তৃপক্ষ লাগাতার যোগাযোগ রেখে চলেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সিঙ্গাপুরের রাষ্ট্রপতি থারমান সানমুগারত্নম এবং প্রধানমন্ত্রী লরেন্স ওয়াংয়ের সঙ্গে বৈঠক করেছেন। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা, বিশ্ব অর্থনীতি এবং বিনিয়োগের সুযোগ নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে নতুন দিল্লি। সরকার বলেছে, যে কোনো সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেয়া হবে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে নিরস্ত্রীকরণ বিষয়ক প্রথম কমিটির বৈঠকে ভারতের স্থায়ী মিশনের সিনিয়র উপদেষ্টা আনমোল শেরবেদী বলেন, সন্ত্রাসবাদে মদতদাতা এবং জঙ্গি হামলার মূল চক্রান্তকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না ভারত। পরমাণু অস্ত্রকে রাষ্ট্রের নিয়মিত নীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন কংগ্রেস সদস্য রাজা কৃষ্ণমূর্তি ভারতীয় বিমান চালক ক্যাপ্টেন স্মিথ মাচারকে তার অসাধারণ সাহসিকতার জন্য কংগ্রেসনাল রেকর্ডে সম্মানিত করেছেন। গত মাসে 30 তারিখ ফ্লাই দুবাইয়ে বিমান অপহরণের চেষ্টা ব্যর্থ করে দেওয়ার জন্য তাকে এই সম্মান জানানো হয়েছে। এদিকে সংযুক্ত আরব আমিরশাহী তদন্তে ফ্লাই দুবাইয়ের বিমানে পূর্বপরিকল্পিত সন্ত্রাসবাদী হামলা ষড়যন্ত্রের তথ্য উঠে এসেছে। সেদেশের অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ সাইফ আল সামসি জানিয়েছেন, 29 বছর বয়সী ওমানি সহ পাইলটের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিমানের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়ে তেল আভিভের বেন গুরিয়ান বিমানবন্দরের যাত্রী টার্মিনালে আত্মঘাতী হামলার পরিকল্পনা করছিলেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ কেরালা, মাহে, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকারে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এছাড়া অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, উত্তরাখণ্ডে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ওয়ার্ল্ড বোলস চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স প্রতিযোগিতায় ভারতের হয়ে প্রথম পদক নিশ্চিত করে ইতিহাস করেছেন পুতুল সোনোয়াল। অসমের 43 বছর বয়সী এই খেলোয়াড় অস্ট্রেলিয়া বারহামে পুরুষদের সিঙ্গলস ইভেন্টের কোয়ার্টার ফাইনালে সিঙ্গাপুরের হ্যারিম্যান ইউমেনকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছেন। রাঁচিতে দ্বিতীয় টি-20 ক্রিকেট ম্যাচে ভারতকে 6 উইকেটে হারিয়ে 5 ম্যাচের সিরিজে সমতা ফিরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ত্রয়োদশ ইন্ডিয়ান সুপার লিগ ISL আজ শুরু হচ্ছে। উদ্বোধনী দিনে বেঙ্গালুরু কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু FC স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে বিকেল 5টায়। অন্য ম্যাচে FC গোয়া চেন্নাইয়ের FC-র মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। দিল্লি যন্তর মন্তরে CJP-র আজকের প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচিতে দিল্লি পুলিশ অনুমতি দিতে অস্বীকার করেছে। আজ মহালয়ে আকাশবাণী কলকাতার ঐতিহ্যবাহী প্রভাতী অনুষ্ঠান মহিষাসুর মর্দিনীর স্তোত্রপাঠ ও সুরমূর্ছনায় মেতেছে বাঙালি। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ সকাল 10:10।
1: यो आकाशवाणी खरसाङ हो। अब हनुक थापाबाट सुन्नुहोस् बिहानको प्रादेशिक समाचार। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले भन्नुभयो, आसामको नौगाममा लोकसभा उपचुनाव अनि पश्चिम बङ्गालको नन्दीग्राम अनि रेजीनगर विधानसभा उपचुनावको परिणाम एकपल्ट फेरि भाजपा एनडीएको सुशासन एजेन्डाप्रति जनताको जुडाउलाई दर्शाएको छ। श्री मोदीले सोसियल मिडिया पोस्टमा विजय भाजपा उम्मेद्वारहरूलाई बधाई दिनुभयो अनि पार्टी कार्यकर्ताहरूको कठोर मेहनतलाई सराहना गर्नुभयो। उहाँले एनडीए सहयोगी AINRCलाई पुडुचेरीको तत्तान चाउडीमा प्राप्त जितमा बधाई दिनुभयो। प्रधानमन्त्रीले भन्नुभयो, यो जनादेशले पार्टीलाई अझ अधिक मजबुती प्रदान गर्नेछ। सत्तारूढ भारतीय जनता पार्टीले पश्चिम बङ्गाल विधानसभा अनि असम लोकसभा उपचुनावमा शानदार जित हासिल गरेको छ, जबकि तामिलनाडुमा 2 विधानसभा सिटहरूको उपचुनावमा सत्तारूढ तमिलगा वेद्री कजकम टिबेकीले जितेको छ। पुडुचेरीमा सत्तारूढ अल इन्डिया एनआर कङ्ग्रेसले तत्तान चाउडी विधानसभा सिट यथावत राखेको छ। तामिलनाडु, पश्चिम बङ्गाल अनि पुडुचेरीको 5 विधानसभा सिट अनि असमको नगाउँ लोकसभा उपचुनावको लागि हिजो मतगणना नभए यी 6 सिटहरूमा उपचुनाव मङ्गलबार भएको थियो। पश्चिम बङ्गालमा भाजपाले नन्दीग्राम अनि रेजीनगर 2 विधानसभा सिटहरूमा भारी अन्तरले जित हासिल गरेको छ। पूर्वी मेदिनीपुर जिल्ला स्थित नन्दीग्राम विधानसभा सिटमा भाजपा उम्मेद्वार हसिरानी रथले कङ्ग्रेस उम्मेद्वार मिलन प्रधानलाई 1,22,000 भन्दा अधिक भोटको रेकर्डले हराएको छ। मुर्शिदाबाद जिल्लाको रेजीनगर विधानसभा उपचुनाव भाजपा उम्मेद्वार शङ्करव सरकारले आम जनता उड्डयन पार्टीको उम्मेद्वार गुलाम नबी आजादलाई

0: জ্বর এসেছে, অবহেলা করবেন না।
1: ডেঙ্গু বা ম্যালেরিয়া দুটি হতে পারে মশাবাহিত রোগ।
0: ডেঙ্গুতে আর ম্যালেরিয়ায় কাঁপুনি দিয়ে জ্বর আসা, ঘাম, সঙ্গে মাথা ব্যথা, তীব্র পেট ব্যথা, শরীর ব্যথা, প্রচণ্ড দুর্বলতা দেখা দিতে পারে।
1: এসব লক্ষণ দেখা দিলে নিজে থেকে ওষুধ না খেয়ে দ্রুত নিকটবর্তী হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে যান এবং চিকিৎসকের পরামর্শ নিন।
0: বাসস্থানের আশেপাশে জমা জল পরিষ্কার করুন, চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, মশার বংশ বিস্তার রুখুন।
1: সচেতন থাকুন, মশাবাহিত রোগ প্রতিরোধ করুন। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: এমাসে বিদ্যুতের বিলটা এত কম?
1: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুখ বিজলি যোজনায়।
0: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
1: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
0: আজই আবেদন।

0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননী গোপাল দাস
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি প্রোপাইটার ননী গোপাল দাস
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া দুই নম্বর নতুন ফুলিয়া নদিয়া
0: অন্যতম শোরুম বাইশের বি সুরেন ঠাকুর রোড গড়িয়াহাট কলকাতা ১৯
1: ২০৩/১ এমজি রোড রুম নাম্বার ১২০ দ্বিতীয় তল বড় বাজার কলকাতা ৭
0: শাড়ি কুঠি এক নম্বর নজরুল পার্ক ভিআইপি কৃষ্ণপুর কলকাতা ১৬৯
1: এবং শাড়ি কুঠি ৩৩ নম্বর বিবি গুপ্তা রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ
0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননী গোপাল দাস
2: ভোরের আকাশ মহিষাসুর মর্দিনীর সুর দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো আহা শক্তির সে কি অপরূপ সৌন্দর্য কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন তিনি তো আমাদের রোজকার জীবনে মায়ের নির্ভরতার হাতে বোনের সাহস জোগানো কথায় স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয় তার নিজেরও একটা জগৎ আছে নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ কাজের জায়গায় তার আত্মবিশ্বাস আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা তাদের অসাম

0: गुलजारको शब्द थियो, संगीत थियो आरडी वर्मनको चलचित्र इजाजतबाट सुन्नुभयो यो पहिलो फिल्म संगीत आशा भोसलेको स्वरमा।
1: এমাসে বিদ্যুতের বিলটা এত কম?
2: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুখ বিজলি যোজনায়।
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
1: আজই আবেদন করুন পিএম সূর্যঘর ডট জিওভি ডট ইন পোর্টালে।
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।
3: तो शुरू करें इन्वेस्टिंग का पार्ट।

0: सेबी इन्वेस्टर जागरूकता पहल। जानकारी के लिए सेबी इन्वेस्टर वेबसाइट विजिट कीजिए, डाउनलोड सेबी सारथी ऐप।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতে সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া, দুই নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
1: অন্যতম শোরুম 22/20 সুরেন ঠাকুর রোড, গড়িয়াহাট, কলকাতা 19,
2: 203/1 এমজি রোড, রুম নাম্বার 120, দ্বিতীয় তল, বড় বাজার, কলকাতা 7।
1: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক, ভিআইপি কেষ্টপুর, কলকাতা 169,
2: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।
1: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়িকুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।

0: बेमिसाल यस चलचित्रबाट श्रोताहरूले भर्खरै सुन्नुभए लता मंगेशकरको स्वरमा रहेको यस गीतलाई. शब्द थियो आनन्द बक्सीको, संगीत आरडी वर्मनको.
1: এমাসে বিদ্যুতের বিলটা এত কম,
2: কমবেই তো. আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুখ বিজলি যোজনায়.
1: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো.
2: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা. এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা.
1: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে.
2: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL.

ভোরের আকাশ, মহিষাসুর মর্দিনীর সুর, দেবীপক্ষে মা দুর্গার আগমনীর আলো। আহা, শক্তির সে কি অপরূপ সৌন্দর্য! কিন্তু দেবী কি শুধু মণ্ডপেই থাকেন? তিনি তো আমাদের রোজকার জীবনে, মায়ের নির্ভরতার হাতে, বোনের সাহস জোগানো কথায়, স্ত্রীর নীরব ভরসায় আর কন্যার নতুন স্বপ্নে। তবে শুধু এই সম্পর্কগুলোতেই নয়, তার নিজেরও একটা জগৎ আছে, নিজের স্বপ্ন সত্যি করার সেই অদম্য জেদ, কাজের জায়গায় তার আত্মবিশ্বাস, আর হাজার বাধা সত্ত্বেও নিজের পরিচয়ে মাথা উঁচু করে এগিয়ে চলার আনন্দ। এই নিজস্বতাতেও তিনি যেন একাই দশভুজা। এই প্রতিদিনের দেবীদের জানাই শ্রদ্ধা, তাদের অসামান্য শক্তি আমাদেরও শক্তি হয়ে উঠুক। পিসি চন্দ্র জুয়েলার্সের পক্ষ থেকে আমি আবির চট্টোপাধ্যায় সবাইকে জানাই দুর্গাপুজোর আন্তরিক শুভেচ্ছা। পিসি চন্দ্র জুয়েলার্স, যা কিছু শুভ।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: তো শুরু করে ইনভেস্টিং কা পার্ট।

0: শাড়ি কুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: তাঁত ও টাঙ্গাইল শাড়ির জগতের সব থেকে পুরনো প্রতিষ্ঠান শাড়ি কুঠি প্রোপাইটার ননী গোপাল দাস।
1: শাড়ি কুঠি প্রধান কার্যালয় ও শোরুম বাস স্ট্যান্ড ফুলিয়া 2 নম্বর নতুন ফুলিয়া নদিয়া।
0: অন্যতম শোরুম 22/20 সুরেন ঠাকুর রোড গড়িয়াহাট কলকাতা 19,
1: 203/1 MG রোড রুম নাম্বার 120 দ্বিতীয় তল বড়বাজার কলকাতা 7।
0: শাড়িকুঠি 1 নম্বর নজরুল পার্ক VIP কেষ্টপুর কলকাতা 169
1: এবং শাড়িকুঠি 33 নম্বর বিবি গুপ্তা রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।
0: শাড়িকুঠি সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়িকুঠি প্রোপাইটার ননী গোপাল দাস।
2: শ্রোতারো কার্যক্রমকো দোস্রো গীত সিকানোস अनामिका फिल्मबाट लता मंगेशकरको आवाजमा।

0: এমাসে বিদ্যুতের বিলটা এত কম?
1: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুখ বিজলি যোজনায়।
0: তার মানে এখন থেকে বিল কমই আসবে, আর পরিবেশও থাকবে ভালো।
1: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
0: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
1: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।

0: এমাসে বিদ্যুতের বিলটা এত কম?
1: কমবেই তো, আমাদের ছাদে বসেছে সোলার প্যানেল, প্রধানমন্ত্রী সূর্যঘর মুখ বিজলি যোজনায়।
0: তার মানে এখন থেকে বিল কমই আসবে আর পরিবেশও থাকবে ভালো।
1: হ্যাঁ, সঙ্গে সরকারি ভর্তুকি সর্বোচ্চ 78,000 টাকা। এছাড়াও রয়েছে তপশিলি জাতি ও উপজাতিভুক্ত গ্রাহকদের জন্য রাজ্য সরকারের অতিরিক্ত ভর্তুকি 5,000 থেকে 15,000 টাকা।
0: আজই আবেদন করুন pmsuryaghar.gov.in পোর্টালে।
1: আপনার পাশে রাজ্য বিদ্যুৎ দপ্তর তথা WBSEDCL।

0: र केन्द्रीय गृहमन्त्री अमित शाहले महालयाको शुभ अवसरमा देशवासीहरूलाई शुभकामना व्यक्त गर्नुभएको छ। र पुरूष क्रिकेटमा भारतले भोलि इन्दौरको होल्कर स्टेडियममा वेस्ट इण्डिजको सामना गर्नेछ। म्याच साँझ 7 बजे शुरू हुनेछ। आकाशवाणीबाट समाचार पूरा भयो।
1: प्रमाण गरेछे देशर गणतन्त्र नैराज्य सृष्टिकारी शक्तिके ব্যর্থ করে দিয়েছে। দিল্লির যন্তরমন্তরে সিজেপির প্রতিবাদের ডাকের পরিপ্রেক্ষিতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। ভারত তার প্রতিবেশী ও বাইরের দেশগুলির ঘটনাবলীর ওপর নিরন্তর নজর রাখছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে আদ্দিস আবাবায় বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইউক্রেন এবং 16 জন জখম। পিতৃপক্ষের অবসান উপলক্ষে আজ মহালয়ায় সারাদিন ধরে গঙ্গাসহ বিভিন্ন নদনদী ও জলাশয়ের ঘাটে পিতৃতর্পণ চলে। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আজ বিকেলে কলকাতার ইডেন উদ্যানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আসছি বিস্তারিত খবরে। বিজেপি বলেছে সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে, গণতন্ত্র দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় এমন শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। আজ নতুন দিল্লিতে বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ বলেছেন, বিজেপি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে নয়, তবে বিরোধী দলগুলি নির্বাচনী পর্যায় ঢাকতে রাস্তায় নেমে প্রতিবাদ করছে। গত 3-4 দিন ধরে বিরোধী দলগুলি দিল্লিবাসীর অসুবিধা সৃষ্টি করছে বলেও তিনি অভিযোগ করেন। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির ভাবমূর্তি লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ক্ষুণ্ণ করছেন বলেও তিনি অভিযোগ করেন।
2: হম প্রোটেস্ট কে খিলাফ নেই করতে হ্যাঁ স্বাভাবিক লোকতন্ত্র হোনা ভি চাহিয়ে লেকিন আপনে আপনি হার কে কারণ সড়ক কে প্রোটেস্ট কো ওয়েপনাইজ কর লিয়া হ্যায় ये जो हारे हुए हताश लोग हैं ये दिल्ली की जनता को पिछले 3-4 दिन से परेशान कर रखा है।
1: এদিকে দিল্লি পুলিশ আজ যন্তর মন্তরে সিজেপির প্রতিবাদের পরিপ্রেক্ষিতে জন নিরাপত্তা সুরক্ষা রাখতে ঢালাও সুরক্ষা বন্দোবস্ত করেছে। বিভিন্ন চেকপয়েন্টে পুলিশ কর্মীদের মোতায়েন করা হয়েছে। দিল্লি পুলিশের কমিশনার কুমার অভিষেক সংবাদ মাধ্যমে বলেছেন, আইন শৃঙ্খলা যাতে কোনোভাবেই ব্যাহত না হয় তা সুরক্ষিত করতে ব্যাপক বন্দোবস্ত করা হয়েছে। নতুন দিল্লির ওই এলাকায় নাকা জারি করা হয়েছে। আজকের প্রতিবাদে যাওয়ার সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও ডিসিপি জানান। দিল্লি পুলিশের ডিসি বিকাশ কুমার বলেছেন, বিকল্প রাস্তা দিয়ে যাত্রীদের যাওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। রাজধানী দিল্লিতে আজ প্রতিবাদ আন্দোলনের সময় দিল্লি পুলিশ গুলি চালিয়েছে বলে দাবি করে অসত্য ও বিভ্রান্তিকর ভিডিও সরকার খারিজ করে দিয়ে বলেছে, পাকিস্তানি প্রচার অ্যাকাউন্ট থেকে তা ছাড়া হয়েছে। পিআইবির সত্য যাচাই শাখা স্পষ্ট করে জানিয়েছে, যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলনের সঙ্গে ওই ভিডিওর কোনো যোগ নেই। পিআইবি আরও বলেছে, ওই ফুটেজ অনেক পুরনো ও বিভ্রান্তিকর দাবির সমর্থনে তা শেয়ার করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত তার প্রতিবেশী ও বাইরের দেশগুলির ঘটনাবলীর ওপরেও নজর রাখছে। সামরিক কৌশলগত ব্যবস্থাগুলির রূপায়ণ ও আধুনিক যুদ্ধের বড় পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে এটা দরকার বলে তিনি মন্তব্য করেছেন। যোধপুর বায়ুসেনা কেন্দ্রে তরঙ্গশক্তি 2026 নামের মহড়ায় ভাষণকালে তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের কাঠামো সক্ষমতা এবং সামরিক কৌশলগত দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। এই পরিবর্তনের পেছনে আত্মনির্ভর ভারতের ভাবনা কাজ করেছে বলে তিনি জানান।
3: Added to the uncertainty and unpredictability coming from mind-boggling speed of technological changes in the defense sector is the geopolitical flux. We are facing a situation where the older established world order is fast disappearing, while the shape of future order is yet to emerge. In light of this volatile security environment, a perpetual state of high alertness is demanded from every responsible nation.
1: প্রতিরক্ষামন্ত্রী বিমান প্রদর্শনী প্রত্যক্ষ করার পর বলেন, আত্মনির্ভর ভারতের অর্থ বিশ্ব থেকে ভারতের বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং দেশীয় প্রযুক্তি ও সক্ষমতা গড়ে তুলে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বয়ম্ভর হওয়া। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের সদস্যপদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এ G20-র সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তাও উল্লেখ করেন।
4: India and Africa cannot remain unrepresented in global decision making. And that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure

0: For a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive, and more representative.
1: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। ইতালীয় বাহিনীর বিরুদ্ধে 1896 সালে অ্যাডোয়াতে ইথিওপিয়ার বিজয়গাথা স্মরণ করে জয়শঙ্কর বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ওই জয় মানুষকে উজ্জীবিত করেছিল। জম্মু কাশ্মীর সম্পর্কে মিথ্যা প্রচার করার জন্য রাষ্ট্রসংঘে ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করে বলেছে, এই কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল, আছে, থাকবে। নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ভারত আজ তার প্রত্যুত্তর দেওয়ার অধিকার প্রয়োগ করে। পাকিস্তানের গতিবিধির বিবৃতির উত্তরে সাংসদ মহিমা কুমারী মেওয়ার বলেছেন, রাষ্ট্রসংঘের মঞ্চ ব্যবহার করে পাকিস্তান অসত্য প্রচার ও মিথ্যা দাবি করেই যাচ্ছে। বেআইনিভাবে পাক অধিকৃত অঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলির কথাও তিনি উল্লেখ করেন। পরমাণু হামলার ভয় দেখিয়ে ভারতকে দমিয়ে রাখা যাবে না বলে পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে নতুন দিল্লি। সরকার বলেছে, যে কোনো সন্ত্রাসবাদী হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে নিরস্ত্রীকরণ বিষয়ক প্রথম কমিটির বৈঠকে ভারতের স্থায়ী মিশনের সিনিয়র উপদেষ্টা অনমোল সেরবেদি বলেন, সন্ত্রাসবাদে মদতদাতা এবং জঙ্গি হামলার মূল চক্রান্তকারীদের মধ্যে কোনো পার্থক্য করবে না ভারত। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রুশ হামলায় কম করে 15 জন নিহত এবং 16 জন জখম হয়েছেন। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পরেই রাশিয়ার এই হামলা। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইখাইলো সেমিকিন অভিযোগ করেছেন, রাশিয়ার তরফে নিক্ষেপ করা বোমা বসতি অঞ্চলে গিয়ে পড়ে। মস্কোর সামরিক অভিযান শুরু হওয়ার 4.5 বছরেরও বেশি সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ চলছে। আগেই জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র 2027 সালের 7ই এপ্রিল পর্যন্ত রুশ ডিজেল ক্রয় ও আমদানির ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। ফ্লাই দুবাইয়ের উড়ানে গত মাসে মাঝ আকাশে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এনআইএ একটি মামলা দায়ের করেছে। 1967 বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং 2016 অপহরণ বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় এই ঘটনার তদন্তে মামলা রুজু করা হয়েছে। বিরল খনিজ পদার্থের মজুদের বিষয়ে সরকার এক মাসের মধ্যে নীতি ঘোষণা করবে বলে দফতরের সচিব এম কে চন্দ্র জানিয়েছেন। তিনি বলেন, প্রতিরক্ষা, মহাকাশ এবং জ্বালানি ক্ষেত্রে ওইসব খনিজের সরবরাহ সুনিশ্চিত করতে নির্দিষ্ট নীতির প্রয়োজন। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও ওড়িশায় 4টি বিরল খনিজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের জন্য সরকার নীতি প্রণয়ন করতে চলেছে। 2020 সালের উত্তর পূর্ব দিল্লির দয়ালপুরে দাঙ্গায় প্ররোচনা দেওয়ার মামলায় প্রাক্তন আপ কাউন্সিলর তাহির হোসেনকে দিল্লির এক আদালত দোষী সাব্যস্ত করেছে। শাস্তির পরিমাণ স্থির করার জন্য পরবর্তী শুনানি 16ই নভেম্বর। উত্তরাখণ্ডের চামোলি জেলায় শিখদের বিখ্যাত তীর্থস্থান হেমকুণ্ড সাহিব আজ শীতকালের জন্য বন্ধ হয়ে গেল। আনুষ্ঠানিক রীতিনীতি পালনের পর বেলা 1টা নাগাদ হেমকুণ্ড সাহিব বন্ধ হয়ে যায়। পিতৃপক্ষের অবসানের দিন আজ অমাবস্যায়। সারা দিন ধরেই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তিল তর্পণ চলে। আজ মহালয়ার ভোরে আকাশবাণীতে মহিষাসুর মর্দিনীর সুর ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠে বাঙালির ঘুম ভাঙে।

পিতৃপক্ষের অবসানে আগামীকাল প্রতিপদ থেকেই দেবী পক্ষের সূচনা। আজ মহালয়ার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কলকাতার ইডেন উদ্যানে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যপাল আর এন রবি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। ড্রোন শো ও সঙ্গীত পরিবেশিত হয়। 2026-27 মৌসুমে রঞ্জি ট্রফি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল শুরু হচ্ছে। চার দিনের লিগ পর্বে ম্যাচে বাংলা তাদের প্রথম ম্যাচে দিল্লির মুখোমুখি হবে। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে খেলা শুরু হবে সকাল 9টায়। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আগামীকাল তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধে 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। বিজেপি বলেছে সাম্প্রতিক উপনির্বাচনে দলের জয় প্রমাণ করেছে, দেশের গণতন্ত্র নৈরাজ্য সৃষ্টিকারী শক্তিকে ব্যর্থ করে দিয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে

0: इन्वेस्टमेंट ग्रुप्स में फेक प्रॉफिट्स और स्मॉल रिवॉर्ड से ट्रस्ट बनाया जाता है, फिर इन्वेस्टमेंट बढ़ता जाता है। इसलिए
1: हमेशा पूछो WHY, Why? कहता है कैप्टन Y ऑफ SBI,
0: आपका साइबर रक्षक।
2: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব, তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতে মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।

0: বাড়িতে থেকেই ডেঙ্গি থেকে সম্পূর্ণ সুস্থ হওয়া সম্ভব। তবে বাড়াবাড়ি হলে, যেমন খুব দুর্বলতা, রোগী বসে বা দাঁড়িয়ে থাকতে পারছেন না, একটুতেই মাথা ঘুরছে, বারবার বমি হচ্ছে বা পেটের যন্ত্রণা, ছ ঘন্টারও বেশি সময় প্রস্রাব হয়নি, দেহের কোনো জায়গা থেকে নিজে থেকে রক্তপাত হলে বা চামড়ায় কালশিটে দেখা দিলে, জ্বরের মাত্রা খুব বেশি হলে, রোগী ঘোরের মধ্যে রয়েছে বা শ্বাসকষ্ট হচ্ছে, তবে দেরি না করে রোগীকে হাসপাতালে নিয়ে যান। পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: श्रोताले सुन्दै हुनुहुन्छ फिल्म संगीतको कार्यक्रम आकाशवाणी खरसाङ केन्द्रबाट एफएम 103.5 मेगाहर्जमा। अघिल्लो गीत स्वीकार्नुहोस्, निखिल डिसुजा, मनाली ठाकुर अनि साथीहरूको स्वरमा अन्जाना अन्जानी फिल्मबाट।